জি, তো লোকগীত শুনে তুসে মনীষ কুমার ওরই আওয়াজা দে এবে আসা গলবাত করনি ডিজিটাল ইন্ডিয়ারে বারে দে। তো জি, ডিজিটাল ইন্ডিয়া খে অঙ্কীয় ভারত বি বলে যাওয়া ওর এ যো শুরুয়াত এতেরি 1 জুলাই 2015 খে মোদি সরকারে শুরু করা থা। লক্ষ্য ভারত কে ডিজিটাল রূপ দে সশক্ত সমাজ ওর জ্ঞান আধারিত অর্থব্যবস্থা বনানা এতেরা মকসদ থা।